আজর বন্দনার পরবর্তী কণ্ঠশিল্পী ভিকারী চরণ বড়। শিল্পী গাইছেন কবি সূর্যঙ্ক রচনা কেহি সরিকি প্রভু পণি নীলাদ্রি কেশরিকী।

শ্রোতা বন্ধুমানে শুনিছন্তি বন্দনা আকাশবাণীরো। পরবর্তী ভক্তিগীত গাইছন্তি রুদ্র নারায়ণ মহান্তি, শিল্পী গাইছন্তি মহেশ্বর পণ্ডাঙ্କ ରଚନା। ଢାଳି ଦିଅ ତୁମ କରୁଣା ଅମୃତ, କରୁଣା କର ହେ ସାଇଁ, ବିଞ୍ଚି ଦିଅ ତୁମ କରୁଣା ବିଭୂତି, ଆନ କିଛି ଲୋଡ଼ା ନାହିଁ।

অজ্ঞান, অচেতনতা ও বিভেদ এই বিরোধী শক্তিগুড়িক এ সুন্দর পৃথিবীক অন্যায় ও দুঃখপূর্ণ ক্ষেত্রে পরিণত করেছেন। কিন্তু ভগবান এসব শক্তি উপরে বিজয় লাভ করা নিমিত্ত কার্য করছেন। যেতে সময় লাগু না কাহি ভগবানঙ্ক বিজয় সুনিশ্চিত। আকাশবাণী কটক শুনন্তু অনুচিন্তা উপস্থাপনা করেছেন সংগ্রাম কেশরী সিং।

0: আবে বাবু দেখি হুশিয়ার, গাড়ি ধারে ধারে মুন্ডকু নুয়ে নুয়ে অন্ধারে চালু থা, নইলে
1: গুরু বাজি লগে কৌছি আজি পুলিশ জরুর রেড করিব।
0: তেতেলি তো সেমিতিকা অমঙ্গলা কথা মোটে কহ না তো।
1: মোটে অমঙ্গলিয়া কথা নুহে গুরু, ইবার মো মন কথা।
0: তো মুহটা বড় অলক্ষণে বাবু, গতথর তুই এমিতিকা অলক্ষণে কথা কহিলু যে পুলিশ ফাইরিটা আম দলর হমিতটা মরিগলা।
1: সে মলা নাই যে সব ঝিঞ্ঝট আমরি উপরে লদি দেই গলা, রেল ভাঙ্গি ভাঙ্গিবা কামটা তাকু বেশ জনা থিলা না।
0: অবে বকর বকর বন্ধ করিবু না দেবি গোটে থাপড়। শুন আমি আজি এই বাগিন নু মাল লুট করিবা।
2: এ গুরু এ বাগিন রে কোন আসছি কি, হ্যাঁ চাউল না গম
0: ও কোন সব বিরিয়ানি আসছি পেটে গান্থিবু।
2: ওহো কাহে কি বেকাতের থটা করছু কইলু।
1: এ গুরু গুরু গুরু এ পুলিশ হইছিল গুরু।
0: হরি
1: এই গোটাক 56 নম্বর বাগিন, এথে তো খালি লবঙ্গ বস্তা আসিছি, এনে ঘরণী তাগিদ করি কইছি গলা বেলে চাউল নবাকু। আচ্ছা দেখে কো বাগিন রে চাউল আসিছি। এ গুরু এইটা পরা সে পুরিয়া হাবিলদার, আকু কোন পাই এত ডর।
0: তুই যো থর বাজি লাগাই দউছ না বাবু, মো সাহস উড়ি যাউছি, তো কথা কেবে ভুল হবনি। মতে লাগুছি আম বিষয়ে পুলিশ পাখে খবর পৌঁছি যাইছি।
2: সেই সেই শঙ্কর সেট খবর দেইতিবো, আউ কে দবো? অন্য মানন কামর পছর গোড় টানিবে তার অভ্যাস হই গেল।
0: ছাড় সে কথা, সে হাবিলদারটা তেণি কি গলানি।
1: তাহলে গুরু এথর ফটাফট বাগিন ভাঙ্গিবা কামটা আরম্ভ কর দিও।
0: চটাপট লাগি যাও। আরে বাহ, অনেক দিন পরে ইয়াড়কু লবঙ্গ বাগিনী আসছি, খালি গোটায় বস্তারে তো আমি বর্ষে চলে যা।
2: বাবু এ বাবু বস্তারে ভারি ভারি লাগুছি, টিকে হাত লগাইলু হাত লগাইলু।
0: বস্তা গোটায় তো আমি দুই জন এই যায় কাড়ি পার না, জলদি জলদি কাড়ো জলদি জলদি।
1: গুরু গুরু গুরু গুরু পুলিশ আসিগলা, গুরু পলাই যা, তুই পলাই যা,
0: তুই পলা জলদি পলা।
3: এই খবরদার, সেই দেখি হব, দৌড়ি পলে না, দৌড়ি পলালে গুলি করে দিবি।
4: মাস্টার পলা, জলদি দৌড়ি পলা।

0: ছাড় দিয়ে পড়াইবি, অসম্ভব গুরু অসম্ভব।
1: তোকে মোরানা বাবু তু পড়ে যা, বাবু তু জলদি পড়ে যা, আজি মু বাজি লগেই কোচি। বাবুরে মু তো বাহাঘর গ্রুপ ফটোরে
0: নাই গুরু নাই, তু এমিতিকা বাজি তু লগা নাই গুরু, এমিতিকা বাজি লগা নাই,
1: মু আও বঞ্চিবি নাই বাবু, মু আও বঞ্চিবি নি,
0: মু আজি প্রথম থর পাই বাজি হারি গলি গুরু, বাজি হারি গলি। নাই গুরু
1: যা হো, থরক পাই তো তোতে হরেই পারলি বাবু, বাস বাস, মু এথর হসি হসি মরিবি, বিদায় সঙ্গ।
0: না গুরু না, না গুরু না, তোমার না গুরু না না।

শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনেছেন আকাশবাণী কটক কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহর্জ যোগে। এই কার্যক্রম ডিটিএচ এবং নিউজ অন এআইআর আপ মাধ্যমে মধ্য প্রসারিত হচ্ছে। শুনন্তু আমার আজ প্রচারিত হওয়ার থিবা কতটি কার্যক্রমর সূচনা। অবলাগিত প্রচার করব দিন 11:10 কণ্ঠশিল্পী বাড়কৃষ্ণ দাস, শ্যামামণি দেবী এবং বিশ্বনাথ রাও। ওড়িশী কীর্তন দিন 11:30 পরিবেশন করেছেন প্রভাকর গুঁই এবং সাথী। শ্রোতা এসএমএস মাধ্যমে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম মঞ্জুর মধ্যাহ্ন দিন 12:00 ভাস্কর প্রধান এবং সাথী পরিবেশিত মৃদঙ্গ বাদ্য দিন 1:10। নারীমহল প্রচার করব দিন 1:20। আড়াপরে শুনবে গায়িকা সরিতা আচার্য সাক্ষাৎকার। ওড়িয়া কথাচিত্র গীত দিন 2:45। অসরন্তী অপরাহ্নরে হিন্দি কথাচিত্র গীত অপরাহ্ন 3:00। শ্রোতা এসএমএস মাধ্যমে ওড়িয়া আলবম এবং ওড়িয়া লঘুসঙ্গীতর কার্যক্রম চিরহরিত অপরাহ্ন 4:00। সমবেত কণ্ঠরে দেশভক্তি গীত অপরাহ্ন 4:55। এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম অপরাহ্ন 5:00। যুববাণী অপরাহ্ন 5:30। গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর সপ্তম ভাগ সন্ধ্যা 6:10। যুবশক্তি সন্ধ্যা 6:30। এতে বিষয় রয়েছে বৈষয়িক শিক্ষা এবং যুব সমাজ। আলোচক প্রফেসর ডক্টর চিন্তামণি পণ্ডা। ওড়িয়া কথাচিত্রর গীত প্রচার করব রাতে 7:02। জেলা হালচালে শুনবে কলাহান্ডি জেলা সম্পর্কে রাতে 7:25। কৃষি সংসার রাতে 7:30। এতে সফল চাষী সারদা রায় শুনবে সাক্ষাৎকার। হিন্দি কথাচিত্র গীত রাতে 8:02। অনুজা তারিণী মিশ্র গাইথিবা ওড়িশী গীত শুনবে রাতে 8:30। পব্লিক স্পিক রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি রাতে 9:30। নাটক কুহুড়ি শুনবে রাতে 10:02। রচনা পৃথ্বীরাজ পাত্র, প্রযোজনা গৌর পটনায়ক। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া বংশীবাদন রাতে 10:30। শ্রোতা বন্ধুমানকু এটি পুনিথরে কহি রকুছু নারীমহল প্রচার করব দিন 1:20। আড়াপরে শুনবে গায়িকা সরিতা আচার্য সাক্ষাৎকার। শ্রোতা এসএমএস মাধ্যমে ওড়িয়া আলবম এবং ওড়িয়া লঘুসঙ্গীতর কার্যক্রম চিরহরিত অপরাহ্ন 4:00। এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম অপরাহ্ন 5:00। যুববাণী অপরাহ্ন 5:30। যুবশক্তি সন্ধ্যা 6:30। এতে বিষয় রয়েছে বৈষয়িক শিক্ষা এবং যুব সমাজ। আলোচক প্রফেসর ডক্টর চিন্তামণি পণ্ডা। কৃষি সংসার শুনবে রাতে 7:30। এতে শুনবে সফল চাষী সারদা রায় সাক্ষাৎকার। অনুজা তারিণী মিশ্র গাইথিবা ওড়িশী গীত প্রচার করব রাতে 8:30। পব্লিক স্পিক রাতে 9:30। রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি রাতে 10:02। শুনবে নাটক কুহুড়ি, রচনা পৃথ্বীরাজ পাত্র, প্রযোজনা গৌর পটনায়ক। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া পরিবেশিত বংশীবাদন শুনবে রাতে 10:30। শুনলে আমার আজির দুটি কার্যক্রমর সূচনা। এথর শুনন্তু পানিপাগর সূচনা। পানিপাগর স্থানীয় সূচনার জানা যায় ভুবনেশ্বর এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের আসন্তা 24 ঘণ্টা মধ্যে আকাশ আংশিক মেঘুয়া রহবা সহ বর্ষা কিংবা ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়ার সম্ভাবনা আছে। এই সময় মধ্যে এইসব অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 24 ডিগ্রি সেলসিয়াস মধ্যে রহবার সম্ভাবনা আছে। গত 24 ঘণ্টা মধ্যে এইসব অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা

যথাক্রমে ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াস। শুনিলে পানিপাগর সূচনা। শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটর তথা 972 কিলোহর্টজ যোগে। আমার পরবর্তী কার্যক্রম অভুলা গীত।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: অভুলালিত কার্যক্রমে শুনন্তু কেতোটি আধুনিক গীত। প্রথমে কণ্ঠদান করেছেন বাড়কৃষ্ণ দাস। শিল্পীঙ্ক কণ্ঠরে গুরুকৃষ্ণ গোস্বামীঙ্ক রচনা।

শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্রৰ কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার্জ যোগে

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: ଲୋକସଙ୍ଗୀତରେ ପ୍ରଚାର କରୁଛୁ ମୃଦଙ୍ଗବାଦ୍ୟ ପରିବେଷଣ କରିଛନ୍ତି ଭାସ୍କର ପ୍ରଧାନ ଏବଂ ସାଥୀ।

পরবর্তী গীতটিকে যুগলকণ্ঠে গাইছেন্তি অনুরাধা পড়ুয়াল এবং উদিত নারায়ণ। চলচ্চিত্র বেটা, গীত রচনা সমীর।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: আজ অন্বেষা কার্যক্রম কু আপনার স্বাগত।
1: আজ অন্বেষা কার্যক্রমে মু আছি আপনার সাথী দীপ্তি
0: আউ মু প্রতীক্ষা।

শ্রোতা বন্ধুমানে শুনিছন্তি বন্দনা আকাশবাণীর পরবর্তী ভক্তিগীত গাইছন্তি রুদ্র নারায়ণ মহান্তি, শিল্পী গাইছন্তি মহেশ্বর পণ্ডাঙ্କ ରଚନା। ଢାଳି ଦିଅ ତୁମ କରୁଣା ଅମୃତ, କରୁଣା କର ହେ ସାଇଁ, ବିଞ୍ଚି ଦିଅ ତୁମ କରୁଣା ବିଭୂତି, ଆନ କିଛି ଲୋଡ଼ା ନାହିଁ।

দিন বন্ধু মো বন্ধু হুয় এথর দিয় করুণাবারী বুন্দি মাতর আজির বন্দনার এই শেষ ভক্তিগীত পুরাতন রচনার গাইছেন সমবেত কণ্ঠের শিল্পী মানে।

শ্রোতাবন্ধুমানে শুনিছন্তি বন্দনা আকাশবাণীর পরবর্তী ভক্তিগীত গাইছন্তি রুদ্র নারায়ণ মহান্তি শিল্পী গাইছন্তি মহেশ্বর পণ্ডাঙ্ক রচনা ঢালি দিও তুম করুণা অমৃত করুণা কর হে সাইঁ বিঞ্চি দিও তুম করুণা বিভূতি আন কিছি লোড়া নাহিঁ।

0: শ্রোতা বন্ধু, আজি হচ্ছে মই মাসর এক তারিখ, মই দিবস, বিশ্বর শ্রমজীবী ভাই ভী মানাই সমর্পিত দিনটি। আজির দিনক পালন করা যায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ভাবে। আমেরিকার এক শ্রমিক সংগঠন দ্বারা দিনরে আট ঘণ্টার পরিশ্রম সীমা নির্ধারণ পাই সংগ্রামে বিজয় সূচক এই দিবসটি বিশ্বর অধিকাংশ দেশ পালন করছেন শ্রমিক দিবস ভাবে। 1923 আম দেশে পালিত হয়ে আসুচি এই দিবস। আজির দিবস সম্পর্কে আউ কিছু কহন্তি শ্রমিক নেতা মায়াধর নায়ক।
1: 1886 মই পহিলার পূর্ববর্তী দিবস গুলি ছিলা অন্ধকারর যুগ। সাম্রাজ্যবাদী, পুঞ্জিবাদী, সামন্তবাদী, দাস মালিক মানকর চরাভূমি ছিলা সমগ্র বিশ্ব। শ্রমজীবী শ্রেণী ছিলা ক্রীতদাস। পশুঠারু আহুরি হীন জীবনযাপন করুছিলে শ্রমিক মানে। জনে জনে মালিক হাজার হাজার শ্রমিক রাতে দিন পশু বলি খটাউছিলে। 1886 মই পহিলারে আমেরিকার শ্রমিক শ্রেণী অত্যন্ত মানবিক, গণতান্ত্রিক ও ন্যূনতম দাবি, দিনকু আট ঘন্টা শ্রম দাবিরে মালিক শ্রেণী বিরুদ্ধে এক অভূতপূর্ব ধর্মঘট করছিলে। শ্রমিক মানক বিক্ষোভ শোভাযাত্রা উপরে মালিক ও পুলিশ বাহিনীর বর্বর মানসিক আক্রমণ ফলে বহু শ্রমিক মৃত্যুবরণ কলে। ধর্মঘটকারী শ্রমিক মানক মৃত্যুরে চিকাগো শহর রক্তরঞ্জিত হয়েগলা। কিন্তু শ্রমিক শ্রেণী সেদিন মথানত করিনথিলা। শ্রমিক মানকর সেই সংগ্রাম পরিশেষরে বিজয় ও আট ঘণ্টিয়া শ্রম দিবস ঘোষণা সারা বিশ্বর শ্রমিক শ্রেণী নিকটরে এক মহত্বপূর্ণ ঘটনা। সারা দুনিয়ার সমস্ত প্রকার শোষণ ঘোষণা লোপ করিবা পাই বিশ্ব শ্রমিক শ্রেণীকে আহ্বান দিয়া যাইথিলা। শ্রমিক ও মালিক মধ্যে কেতে যে ত্যাগপূত লড়াই সংগ্রাম হয়ে যাইছে তার পটান্তর নাই। সারা বিশ্বরে মই পড়িলা কোটি কোটি নিপীড়িত নিষ্পেষিত জনগণকে আলোকর সন্ধান দেই আসছি। আজি প্রবাসী শ্রমিক মানে, বিভিন্ন দেশের শ্রমিক মানে কেতে যে হইরাণ হরকত হচ্ছেন তা ভাষার বর্ণনা করা যাই পারিব নাই। তেমন শ্রমিক শ্রেণী মধ্যে ঐক্য প্রতিষ্ঠা একান্ত গুরুত্বপূর্ণ। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা সম্পর্কের সচেতন হয়ে শ্রমিক শ্রেণী গণ আন্দোলনে স্বেচ্ছাকৃত ভাবে সক্রিয় ভাগ নেলে গণতান্ত্রিক মূল্যবোধ সম্প্রসারিত পূর্ণ প্রতিষ্ঠিত হব।

ভৃশ্যকারী বা বড়কারক কাম উদ্রেককারী অধাম বা মিষ্টান্ন ও ঘিওরে ভজা আমিক্ষা বা ছেনা বাঢ়িলে ভোজন কলাবেলে জাতি জাণিবাকু ঋষি পচারিলে তুমে মানে বর্ণরে কণ ছলনাময়ী মানে কহিলে তুমে বিপ্র কিন্তু আমি বিপ্রলব্ধা প্রভৃতি কামশাস্ত্র বর্ণিত নায়িকা গুণরে নিপুণ ঋষ্যশৃঙ্গ বিভ্রম পাইঁ এঠারে ভঞ্জীয় ভাষা চাতুরী সহায়ক হয়েছি। ঋষি খুশি হয়ে কহিলে হে বটু অর্থাৎ হে ব্রহ্মচারী তুম তপধন্য। ছলনাময়ী কহিলে তুমি যাহা কহিল আমি তাহা কিন্তু অধিক গোটিয়ে অনুস্বার অছি অর্থাৎ আমি বটুম বা ঠকু আম বাসায়ন শাস্ত্র পড়া গুরু দূরে অছন্তি বেল অস্ত হয়েযিব এথর আমি মেলানি হেলু বারজন বারাঙ্গানা উঠিবারু পাছটি দেবাকু গলে ঋষ্যশৃঙ্গ বাটরে রহি রহি কহিলে বারাঙ্গানা বাহুড়িবা হুয়ন্তু আম্ভে কালি আসুসি না বিহলিত হয়ে ঋষ্যশৃঙ্গ পুঁ আসবা নিয়ম করাই আপনা আশ্রম বাহুড়িলে বিষাণ ঋষ্য বা ঋষ্যশৃঙ্গ দেহর সুবাস গন্ধ পাই পিতা বিভাণ্ডক ঋষি সমস্ত বিষয় পচারিলে ঋষ্যশৃঙ্গ এভাবে বিহল যে সে কথা লুচাই কিতবরে অর্থাৎ কপট করি উত্তর দেলে ঋষি পুত্রকে কহিলে অগ্নি সহ পতঙ্গর প্রীতি ভি সেমানঙ্ক সঙ্গে ব্যবহার কলে নাশ যু বাবু জনক বিভাণ্ডক কথা ঘেনিলে না ঋষ্যশৃঙ্গ নেত্র বুঝিলা মাত্রে সে ছলনাকারিণী মান স্বপ্ন দেখিলে রাত্রি পরে পিতা বিভাণ্ডক তপস্থানক গলে স্ত্রী মানে ঋষিপুত্র বস করিবার সে উচ্ছন্ন হলে চতুরী মানে ঋষিঙ্ ব্যথিত হওয়া দশা লতাকুঞ্জ আঢুয়ালে রহি দেখিলে ঋষিঙ্কু এপরি বস হওয়া দেখি সেমানঙ্কর বিস্ময় হেলা ভাবিলে এ বারণ বা হাতি ভি ইয়াঙ্কু নৌকারূপী হাতি খেদারে পকাই ধরিবা এহাঙ্কু দেহ ভোগ দেই নৃপতিঙ্কু বিক্রয় করিবা ও তাঙ্কঠারু ধন পাইবা এই পাঞ্চকরি তরুণী মানে লতা অন্তরাল বাহারি আজন্ম সাধুঙ্ক পাখরে মিলিলে কাম মোহিনী সঙ্গে বাহু ছন্দাছন্দি হই ঋষিঙ্ক বিকার জাত হেলা সম্ভোগ পাই ঋষিঙ্ক পুলক জন্মিলা সেমানে কহিলে আপন আম গুরু জরতাঙ্ক দর্শন পাই আগ্রহী আম কুড়িয়াকু বিজে করন্তু তাঙ্কঠারু রতিশাস্ত্র জানিবে বিহ্বল হয়ে ঋষি সম্মতি দেলে।

0: ওর ইচ্ছা
1: সঙ্গ স্বীকার করিনি,
0: ওর আকাঙ্ক্ষা ও স্বপ্ন
1: সঙ্গ পাই উৎসর্গ করে দেয়,
0: মোর বিদ্রোহ মোর কামনা মোর স্বাধীনতা
1: সঙ্গ নিয়ন্ত্রণ করে
0: মোর দুঃখ
1: নির্বাসিত এক মহৎ অনুজ্ঞা সমস্ত দুঃখকে অপসারিত করেছি।
0: কিন্তু কোন সি যাহা দুঃখটার স্বর্ণতর,
1: কামনার বিনাশরে দুঃখর বিনাশ,
0: কিন্তু কামনা মৃত্যু ভি সত্য, দেহ ভি সঞ্চরণশীল আখ ভি মহান
1: ইচ্ছা মতে
0: চাল
1: কুয়াড়ে
0: পুন প্রত্যাবর্তন সেই পুরাতন সত্যক সেই পুরাতন বিশ্বাসক, এটি কিছু না এটি অহংকার নাই যুদ্ধ করা, দুঃখ না পরীক্ষা দেওয়া,
1: তথাপি এটি বঞ্চিবার প্রেরণা আছে
0: যাহা মানুষকে ক্লিব করে দেব।
1: মু বিশ্বাস করি না,
0: তোম দেহকে দেখ,
1: দেহর ঊর্ধ্বে অন্য এক জগৎ আছে,
0: দিনে সে উজ্জ্বল থিলা আজ তা ভেঙে পড়ে যাইছে, দিনে সে আখি দিটা জলুথিলা আজ ক্লান্ত
1: কিন্তু স্থির গভীর,
0: দিনে মু তোমাকে ভালো পাইছিলি
1: হেবি মতে নুই
0: আউ কাকো
1: আমার বিশ্বাস,
0: কিন্তু তোমার বিশ্বাস মোর বিশ্বাস নুহে,
1: আমার সত্য কো
0: তোমার সত্য মোর সত্য নুহে,
1: আমার আবিষ্কার কো
0: মোর যন্ত্রণা তোমার যন্ত্রণা নুহে,
1: যন্ত্রণা
0: তোমার আছে মোর বি আছে, কিন্তু তুমি পাথর
1: চলে যাও
0: কোটি
1: তোমার কুটি রাখো,
0: সেটি মতে ভালো লাগুনি,
1: প্রার্থনা করো
0: ভালো লাগুনি,
1: ধ্যান করো
0: আখি বুঝিলে মু জ্যোৎস্না দেখি পারুছি, নিস্তব্ধ হলে মু বর্ষার সঙ্গীত শুনি পারুছি,
1: মনকু শাসন করো,
0: মন তো সমুদ্র, অনেক থর ভাবিছি সেই স্মৃতি কু গোটে সমুদ্র কু ফেঙ্গি দেবে, কিন্তু সমুদ্র কিছু রক্ষে না, সবু ফেরি দিয়ে অতীত কু স্মৃতি কু ভিয়ে,
1: তুমি সেই অবুঝা অবুঝা রয়ে গেল, শিশু ভরি জিদ খুর শিশু ভরি প্রকল্প
0: নীল রহিত দেহতে এসা চাহিদা দুর্গটা কু তুমি ভাঙ্গি দিও, মু আউ পারুনি তোমার অস্মিতার মতে শীতল করতে নীল রহিত,
1: মু পারিবিনি মু প্রতিজ্ঞাবদ্ধ, তুমি যাও তুমি চালি যাও এঠু, সকালকে অপেক্ষা কর, সকাল রাতির সবু বাচল তো ক্ষমা করে,
0: তোমাকে কাপুরুষর ভূমিকারে দেখিলে আউ কে ফেত সহিপারে, কিন্তু মু সহিপারিবিনি নীল লোহিত, তোমাকে যাওয়াকে হব মো সঙ্গে মো কুড়িয়াকে, আস
1: আজ এই রাত্রি,
0: আজ এই রাতের নাম ইচ্ছা মতে আজ পৃথিবী যেকোন লোক আগে ঠিয়া হবার সাহস মোর আছে,
2: নিরলোহিত ইচ্ছা মতি এতে রাতিরে এঠারে,
0: মো নিরলোহিত পাখকে আসছিলে
2: কারণ
1: ইচ্ছামতি মোর বাল্য সাথী,
0: বাল্য কৈশোর অতিক্রম করে যেতবে যৌবনারে পাদ দেল সেতবে আমি অনেক স্বপ্ন দেখিদেল,
2: স্বপ্ন
1: সেসব এটি পৌঁছিবার অনেক আগরু,
0: না এটি পৌঁছিবার পূর্ব মুহূর্ত পর্যন্ত,
2: তারপরে
0: তারপরে কে কে জানে অন্য কথা শুনেলা,
1: এটা আমি অন্য কথা যা কেবে আমি শুনিনছিল তারপরে চালিয়েছিল এটি,
2: কিন্তু এতে রাতিরে এটি
0: মো নীলোহিত নিমন্ত্রণ করুলে,
2: নীলোহিত তাঙ্ক সাধনা ও অনুশীলনরে জনে অর্হত,
0: কিন্তু আজ রাতিরে মোর তাঙ্ক নিমন্ত্রণ সম্পূর্ণ ব্যক্তিগত,
2: এঠিকি আসিবা পরঠারু ব্যক্তিসত্তা সমস্তঙ্কর বিলুপ্ত, সংঘর পরিচয়রে আম সমস্তঙ্কর পরিচয়,
0: কিন্তু নীলোহিতঙ্ক সঙ্গে মোর পরিচয় ব্যক্তিগত, সম্পর্ক আহরি ব্যক্তিগত,
2: কোন সে সম্পর্ক
0: নীলোহিত সে সম্পর্ক কোন
1: ইচ্ছা মতো যুব কুন্তু,
2: শুণ ইচ্ছামতী তুমি নীলোহিতঙ্ক পাখক কাহিকি আসিছিল মু জানিনি, তোম সাঙ্গরে তাঙ্কর সম্পর্ক এগদা কোন থিলা সে কথা বি মু বুঝিবাকু চাহেনি, কিন্তু রাতিরে কোনসি সন্ন্যাসিনী কোনসি সন্ন্যাসী সাঙ্গরে একান্তরে মিলিত হবা সংঘর নিয়ম বিরুদ্ধ,
0: সংঘর নাম কোন জীবন
2: এ প্রশ্ন অবান্তর,
0: জীবনর সব জিজ্ঞাসা সংঘ কোন পূরণ করি পারে,
2: যুক্তি মনিষকু দূরতর করে,
0: তেণু মোর প্রশ্ন আপনার নুহে
2: নীলোহিত এ সংঘর এ অনুষ্ঠানর জনে নিষ্ঠাপর সভ্য,
0: মোর প্রশ্ন নীলোহিত
2: সে অধিকার তোমার না, নীলোহিত তুমি যাও,
0: না মু তাঙ্কু নিমন্ত্রণ করেছি
2: তাহা নিয়ম।

0: প্রভাত হেলা,
1: প্রভাত হেলা,
0: ইচ্ছামতির ইচ্ছা এবং কামনা রাতি সাঙ্গরে ইচ্ছামতি ভি বিদায় নিয়েছি,
1: বিদায় নিয়েছি
0: এবং প্রমাণ করি দিয়ে যাইছি, দেহর আকর্ষণ জীবনর ভূমিকা নুহে,
1: ভূমিকা নুহে।
0: তাহলে কুহ, মো সাঙ্গরে উচ্চারণ কর,
1: উচ্চারণ করিবি।
0: হে প্রভু,
1: হে প্রভু,
0: মতে আলোকরু আলোককে নিয়ে যাও,
1: মতে আলোকরু আলোককে নিয়ে যাও।
0: মু চাহে ঐহিক জীবনর মুক্তি, পুনর্জন্ম মোর দরকার নাহি, মু চাহে নির্বাণ,
1: নির্বাণ, নির্বাণ, নির্বাণ।
0: যাও, প্রভাত আরাধনা পাই প্রস্তুত হুও,
1: যিবি
0: ইচ্ছামতিকে ভুলি যাও,
1: ভুলি যিবি,
0: ভুলি যাও। ইয়া বাহারে অন্য এক জীবন থিলা,
1: কিছু নাই, সবু শূন্য, সবু ইচ্ছা আহ যন্ত্র।
0: ইচ্ছামতি তোমার যৌবনকে মুক্তি দিয়ে যাইছি, যাও সকালে উপাসনা পাই প্রস্তুত হুও।
1: তাহলে, তাহলে মুক্ত,
0: তুমি মুক্ত,
1: চিরন্তন,
0: তুমি শাশ্বত,
1: মুক্ত, মুক্ত, মুক্ত।
2: সংঘর জয়।
0: তুমি যে সারিপুত্র,
2: সত্যর প্রবর্তক, নূতন আলোকর বার্তাবহ প্রভু, আমমানকু মুক্ত করিবাকু অবতীর্ণ।
0: তাহারি প্রমাণ পাই মু ইচ্ছামতিকু সংঘরু বহিষ্কার করিছি।
2: ইচ্ছামতি
0: নীলোহিতঙ্ক বান্ধবী এবং নবদীক্ষিতা সন্ন্যাসিনী।
2: কারণ,
0: নিজকু অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান ভাবুথিবা ব্যক্তিমানে সময় সময়রে অন্যকু ভুল পথরে পরিচালিত করন্তি।
2: সংঘ ভিতরে রহি দীক্ষিতা জনে সন্ন্যাসিনী,
0: ধারকু আড়ে মোহভঙ্গ হয়েছি,
2: এ কথা প্রভু জানন্তি?
0: বোধহুয়ে না।
2: আজি প্রভাত পূর্বরু মু কিন্তু তাঙ্কু ঘুরি বুলুথিবার দেখুথিলি।
0: প্রভুঙ্কু?
2: প্রভুঙ্কু।
0: অতি প্রত্যুষরু শয্যাত্যাগ করন্তি,
2: কিন্তু আজি যেপরি অন্যমনস্ক, কিপরি এক গভীর চিন্তার মগ্ন।
0: প্রভু,
2: প্রভু,
0: কিন্তু তাঙ্কু সদা প্রফুল্ল দেখা যায়,
2: সর্বদা সে উদ্ভাসিত, ভাষণরে উদাত্ত,
0: ক্ষমাশীল এবং সহিষ্ণু,
2: কিন্তু আজি যেপরি বিচলিত, ভ্রমণ সময়রে নানাদি প্রশ্ন পচারি সঙ্গর কুশল জিজ্ঞাসা করন্তি,
0: আও আজি
2: নীরব।
0: কোন হয়েছি?
2: বোধ হুয়ে সঙ্ঘ পাই নূতন কিছু বাণী দেবাকু নিজকু প্রস্তুত করুছন্তি।
0: তাঙ্কর সমস্ত বাণী আউ চিন্তাধারা লিপিবদ্ধ হয়ে সারিছি।
2: অন্য কিছু থাইপারে?
0: না, প্রভু তাঙ্কর শেষ কথা কই সারিছন্তি।
2: কে জানি, তমে তাঙ্কর চিন্তাধারার ভাষ্যকার, তাঙ্ক দর্শনর মহান প্রবক্তা, তমে জানিথিব তাঙ্কর অন্য কিছু কহিবার অছে কি নাহি?
0: মু ভাবুছি ইচ্ছামতির বহিষ্কার তাঙ্কু ন জনাইলে বি চলিব।
2: তমে সঙ্ঘ মানঙ্কর পরিচালক আউ নিয়ামক।
0: ইয়ে কোন,
2: কোন হেলা?
0: প্রভু বোধহয় আসুছন্তি।
2: হ্যাঁ, ইয়েড়ুকু।
0: আশ্চর্য,
2: কাহিঁকি?
0: ভ্রমণ শেষ করি তাঙ্কর কিছু সময় বিশ্রাম নেবা কথা,
2: এবং তাপরে প্রার্থনা সভা।
0: অথচ সে প্রভুঙ্কর জয় হেউ, বিশ্রাম প্রকোষ্ঠ ছাড়ি এঠারে
2: প্রার্থনা সভা মধ্যে আহত হয়ে সারিছে। আজি রাতে চাতুর্মাস্যাত্মত উদযাপন ব্যবস্থা করা আনন্দ,
0: কিন্তু এই মাস শেষ পর্যন্ত চাতুর্মাস্যা প্রথ পালন হবে বলে ঘোষণা করা যাইছিল।
2: সারিপুত্র, প্রভু,
3: পুনি যাবাকু পড়িব।
2: পুনি
3: বসে রহিবাটা স্থিরতা নুহে।
0: কুয়ারে যাবাকু পড়িব প্রভু?
3: হিমালয়ের পাদদেশরু কুমারিকা যায় গোটিয়ে বিস্তীর্ণ ভূখণ্ড ছাতি মেলেই পড়ি রয়েছে। চালু চালু অনেক শিখিব, অনেক মুখ ভাঙ্গি যাব, কালি প্রত্যুষরু যাবার আয়োজন কর।
0: সারা দিনটা আজি খালি চালিবারই ফটিগলা,
2: কিন্তু নগর জনপদকু দূরে রাখি প্রভু নির্জন অরণ্য পথে চালিবাকু ইচ্ছা করছন্তি কাহিঁকি?
0: মু জানিপারুনি।

0: খেয়ে যেন কহুছি সে আসুন তো, কিন্তু অন্যকে হে কহুছি ফেরি যাও ফেরি যাও।
1: সে আসুছন্তি
0: আসুছন্তি,
1: তাঙ্ক রহিবা কুটীর ঠারু প্রাসাদ পর্যন্ত প্রধান রাষ্ট্র মানকৰ তোরণ ও পূর্ণকুম্ভ সজা হয়েছিল। রাস্তার কলরে অট্টাড়িকা মানকৰ এই পতাকা উড়ুছিল, কিন্তু সে রাস্তায় সে আসুনাহান্তি। তেবে অন্য এক নির্জন রাস্তায়
2: সৈন্যগণ হস্তী ও অশ্বদূত সবু ফেরাই দিয়েছেন,
1: তাহলে খালি পাদরে চালি চালি আসুছন্তি।
2: আহ, সে তো বহুত দূর মাতা, মু যেবি
0: না,
2: তাঙ্কর প্রিয় অশ্বটি এপর্যন্ত জীবিত অছি, মু ভাবিছিলি তাকে দেখি আদর করিবে, বৃদ্ধ হলে বি তা উপরে উপবেশন করিবে।
0: সব দূরেই যাইছে, বয়স উজ্জ্বলতা আর ইচ্ছা অনেকে টানি ওঠারি এক মাহীন জীবন যাপন, কামনার বিনাশরে দুঃখর বিনাশ।
1: সে বোধহয় আসিগলে, কোলাহল শুভুছি, মু দেখে
2: মু যদি
1: পাছুটি আনবিনি তাঙ্কু অভিবাদন করিবিনি
0: না,
1: তুমি বি যাবনি
0: না,
1: সে যদি ফেরি যাবে
0: না,
1: তুমি তাঙ্কু স্ত্রী সহধর্মিনি
0: না,
1: মু তাঙ্কু পুত্র
0: না,
1: এইটা তাঙ্কু রাজ্য, মু কেবল তাঙ্কর প্রতিনিধি মাত্র
0: না,
1: জননী।
0: খালি পাতরে চালি চালি আসিবার অহংকার তাঙ্কর ফুলন্তিত হব, সে হস্তি মানক মধ্যে শ্বেত হস্তি, পুরুষ মানক মধ্যে সাক্ষ্য সিংহ।
1: সে আসুছন্তি, দেখন্তু জনসমুদ্র ভিতরে সে মহাগোপসাগ পরিহিত অসংখ্য নাগরিক তাঙ্কু ঘেরি জয়ধ্বনি করছন্তি।
0: মু দেখি পারুনি, কিছু দেখি পারুনি।
1: মু কিন্তু দেখি পারুছি, সেই নানা রঙ পোশাকর সমুদ্র ভিতরে তিনজন ভিক্ষুক। মা, তুমি কুহ সে কিয়ে কাহান্তি কোঠি?
0: মু দেখি পারুনি, কিছু দেখি পারুনি।
1: অসংখ্য জলরাশি ভিতরে পদ্ম ফুটিলা পরি সেই তিনজন, তাঙ্কর সঙ্গে তাঙ্কর প্রধান দুই শিষ্য আনন্দ এবং সারিপুত্র।
2: মু বি তো চালি পারিছন্তি সেমানক পরি তাঙ্ক পছরে,
1: মু ঐশ্বর্য চাহিনথিলি, চাহিনথিলি উপভোগ।
0: পুত্র, তাঙ্ক মাতা তাঙ্কু জন্ম দেইথিলে শ্বেত হস্তির স্বপ্ন দেখি, কিন্তু মোর সে সৌভাগ্য নথিলা, তুমি মোর স্বপ্নর ফসল নহ।
1: দেখন্তু সে আগে আসুছন্তি, দেহরে ক্লান্তি নাহি, মুহরে দুঃখর কালিমা নাহি, বয়স তাঙ্ক পাখরে পরাজিত।
0: পুত্র, মতে চাচ্ছু দিয়ে অন্তত 10 বর্ষ পূর্বর দৃষ্টি।
1: সেমানে মহামন্ত্র উচ্চারণ করে আসুছন্তি, যেপরি যুদ্ধ পাইঁ প্রস্তুত এবং বিজয় নিশ্চিত।
0: মতে দৃষ্টি দিয়ে কিমা দৃষ্টি, খালি থরক পাইঁ খালি থরক পাইঁ মো সাগরে বিশ্বাসঘাতকতা করুন।
1: জয় জয়কার ধ্বনিরে আকাশ প্রকম্পিত। সে আগে আসুছন্তি,
0: আহরি নিকটতর, ভূমিকম্প আরম্ভ হয়ে যাইছে কিংবা এক মহাপ্লাবন, সব ধই পছে নিশ্চিন্ন করে দেব।
1: মাতা, রাজ্য জয়ের আনন্দ কি তুচ্ছ, কি তুচ্ছ গৌরবর শিখর, মু কাহিঁকি হেইপারিলি তাঙ্কু পরি মা?
0: সমস্তে পারন্তি নাহিঁ পুত্র, যেমিতি পারন্তি নাহিঁ তথাগত গোপা মানকু সুখী করিবাকু।
1: সে আসিগলে, আসিগলে সিংহদ্বার কমসি নিকটতর, আসিগলে মন্ত্রী তাঙ্কু স্বাগত কর, দ্বারপাল তাঙ্কু অভিবাদন জনাও, যাও মন্ত্রী।
0: আসিগলে, আসিগলে সিংহাসন শূন্য, শূন্য রাজপুরী বিধাতা, মু আউ থাক পরাজিত হবাকু চাহেনি, তাঙ্কু গতি রহিত করাও।
2: গতি রহিত হেলা, সমগ্র চঞ্চল জনতা স্থির, উদ্বেলন শেষ, কে সেই তিনজন, কে মোর পিতা? মাতা, মাতা থরে থরে পরিচিত করা মাতা।
0: চিনি পারুনি, অনেক অনেক বর্ষ তরে স্বপ্ন ভুলি কেতটি মুহূর্ত অথবা দিন মাস বর্ষ গোটিয়ে রাতের মধুর মূর্ছনা ভুলি, দৃষ্টি মোর বিশ্বাস এবং প্রেম, পুত্র মতে মৃত্যু দিও।

0: অপরিচিত করা।
1: তোমার তো কিছু এলে সম্বল আছে, মোর তা বি নাই। পেত্র তোর হিসাব খাতা শূন্য, মাতা পরিচিত করাও।
0: আগে সব সকা কোড়া বাস পাচ্ছ না, মন অশান্ত উৎপেড়, দেহ লঙ্ঘন করিবা ব্যগ্র, আউ থরে চৌপনা দিয়া পরিচিত কর।
1: কেতে থর কইছ, কান্দ না থল, বাপা আসুথিবে। কেতে থর মোর ক্রন্দসী হৃদয় কু সান্ত্বনা দেই কইছ, জহ্নপুরী অথবা নিধাঘর বারিপাদ পরি বাপা আসুছন্তি, কিন্তু সে আসিলে নাহি। শৈশব বিদায় নেলা খালি অপেক্ষায় রহি। মাতা আউ থরে কুলার ধরে স্তন্নদান কর, নহলে পরিচিত কর। মাতা
0: আমি সমস্তে বালক পরি অপথ কিংবা পরিপক্ক বৃদ্ধ, সে আসিবারে সমস্তঙ্ক পরিচয় শেষ হইলা, যেমিতি সমুদ্র নদীকে বিল গুণার্থ করে। পুত্র মু অপরিচিত,
1: কেউ হিসাব ধরি মুঠিয়া হেবি তাঙ্ক নিকটরে, কিয়ে বাঁধি দেব তাঙ্ক মো ভিতরে সম্পর্কর সেতু। মাতা কাহিঁকি যৌবন দেলা

0: বিভিন্ন বিচিত্র ফল। শাখা মানে ভূঁয়ে লুটুছন্তি।
1: মূর্তি কিছু উত্তাপিত,
0: নিরঞ্জনা বন্যা প্লাবিত, হয়ত যে কোনসি মুহূর্তরে কুল লঙ্ঘন করিপারে। অশান্ত সমুদ্র তার অসংখ্য লহরিয়া উঠেও মানুষ নেই কূলরে আক্রমণ করেছি, কিন্তু কূল লঙ্ঘন করিপারুনি। পারিবাকু হব, অশান্ত সমুদ্র ভরি মুন্ড পিটিলে কূল লঙ্ঘন হুয়ে নেই, অতিক্রম করিবাকু হব। গোটিয়ে সত্য পাখে অটকি গলে সংঘ মু করেছিল, মোর বিশ্বাস আ প্রত্যয় কু মিশে অনুষ্ঠান মোর, মু অনুষ্ঠান নুহে, মু প্রাজ্ঞ সম্বোধি মতে অনেক দিয়েছি, কিন্তু মোর আহরি দরকার, আহরি অনেক।
1: মতে দীক্ষিতা করন্তু,
0: এটি দীক্ষা নাহি প্রচার নাহি,
1: মতে গ্রাস করন্তু, মতে অতিক্রম করন্তু।
0: তুমি বেড়াভূমি ভি শান্ত উদার, তোমাকে অতিক্রম করিবা ভীষণ কষ্ট।
1: আপন হঠাৎ নয়া কথা কৌছন্তি,
0: কারণ হঠাৎ মু অন্য এক নূতন সত্যর দ্বার দেশে
1: কম দরকার, এতে কহিপারে অনেক কুহা সরিছি।
0: কম দরকার জন্ম হবারে, কম দরকার বঞ্চিবারে,
1: ঠিক এই কথা কহিলে সেদিন যৌদিন রাত্রে আপন নগর ত্যাগ করে সেদিন বি আপনার আখি দিটা চলুলা, আপন যন্ত্রণাতে ছটপট হলে।
0: আউ থরে যদি নূয়া করে সবকিছি আরম্ভ করে পারন্তি,
1: যাহা সব পুরুণা হইগলা,
0: কন্ধে ভি সেই পুরুণা সবকে নিয়ে যে খেলিবাকু চাহে খেলু,
1: আপন
0: সেই দেখিতিবা স্বপ্নকু নিয়ে অন্য কিছু সম্ভাবনার বাট খুঁজুছি।
1: মোর দীক্ষা
0: মু জানেনি,
1: রাহুল
0: মু চিনেনি,
1: আনন্দ সারিপুত্র
0: সেই পুরাতন কন্ধে খেলের ব্যস্ত।
2: রাহুল
0: কাহিকি ডাকুছ, মু তো আউ পিতা নুহে, মু কাহারি স্বামী নুহে।
2: রাহুল
1: মু দেখি পারুনি পুত্র, সম্মুখরে হুয়ে তো সিদ্ধার্থ কিংবা অন্য কিয়ে, কিন্তু যাহাঙ্ক অপেক্ষারে দিন মাস বর্ষ বিতিগলা তুমি বুঝিলে।
0: মু কোন করিবি, যদি ফেরি আসে যদি চাহে পুনে রাজসিংহাসন, যুবতী গোপা, শিশুপুত্র রাহুল আুদ্ধ
1: অসম্ভব,
0: অসচ্ছ লাগুছি।
1: আপনার মধ্যে বেষ্টনী এবং এখানে কেন্দ্রবিন্দু, কিন্তু তথাগত মোর স্বপ্নর মোর অহংকার
0: মতে সমস্তে স্পর্শ করিবা কু চাহিছন্তি, কিন্তু কেহি মো কেন্দ্রবিন্দুরে পৌঁছি পারু নাহান্তি। পুত্র তমেরি কর দীক্ষা নবাকু চাহ,
3: মু কিছি চাহেনি, খালি রহিবাকু চাহে, আপনক দেহ ছুঁই পাদ ছুঁই আঘ্রাণরে এবং সৌরভরে।
0: সেটি বি সেই স্তুতি গান, সেই পাদ পূজা আউ অর্থনা।
1: মতে আপনক শিষ্য মানক সাঙ্গে দেখা করিবাকু হব, মু যাউছি।
0: শুন
1: কহন্তু,
0: আউ টিকে রহিবুনি,
1: সময় উত্তীর্ণ, আপনক সাঙ্গে মোর সাক্ষাৎর সময় নির্দিষ্ট,
0: মু যেতবেলে চাহুছি
1: এবং সাক্ষাৎকার সময় মধ্যে আপন নির্দিষ্ট করিছন্তি।
0: মু বি তো ভাঙ্গি পারে,
1: অন্য মানে ভাঙ্গিবাকু চেষ্টা করিবে,
0: ভাঙ্গি পড়ু
1: তাহলে, তাহলে মোর বাকি রহিব কোন
0: শূন্য হিসাব, যাহা পরে আরম্ভ হব সব কিছু নয়া করি।
1: না মতে যাবাকু হব পুত্র, পার যদি উত্তরাধিকারণীয়।
0: এমতি সবু চালি যাবে পুত্র, হাত ধরি চিরদিন কেহি রহিবেনি, তমে বরং আবিষ্কার কর নিজের গতিপথ।
4: সম্রাজ্ঞী গোপা এটি
1: তথাগতঙ্ক অনুপস্থিতিরে কিছু কহিবাকু আসিছি। সে বদলি যাউছন্তি,
4: বৈশালীর আম্রবনরু মুঁ লক্ষ্য করিছি,
1: সে অন্য কিছু কহিবাকু চাহান্তি,
4: কাহিঁকি কহিবে।

0: এইমাত্র অরিন্দর ছিড়ানাকে পাড়ে আসিলি, কিন্তু কাহতি সিয়ে এই প্রমোদ বাটিকা কক্ষ কক্ষর সজ্জিত প্রাঙ্গণ সবু নীরব, যেমিতি নীরব এ প্রাসাদর সমস্ত অন্তেবাসী, কেহি কোন তাঙ্ক খবর দেই পারিবেনি। দিনে আপন ছায়া ঘন অশ্বত্থর নৈশব্দ ভিতর সত্যকু খোঁজুলে, কিন্তু আজি উরুবিল্লর এই ঘঞ্চ অরণ্যানী নিরঞ্জনার প্রবাহিত প্লাবন এবং সংঘর সমস্ত অনুগামী মানঙ্কর উচ্চারিত প্রার্থনা ভিতরে মু আপনকু খোঁজুছি।
1: প্রভু আপন কৌশি আপন কাহান্তি।

0: সে উত্তানপাদ রাজা দুই নারী সুরুচি এবং সুনীতি সুরুচি কোলরে জন্মগ্রহণ কলে কে না উত্তম সুনীতি কোলরে জন্মগ্রহণ কলে ধ্রুব আচ্ছা দিনকর হয়েছি কন রাজা সিংহাসনরে বসিছেন নুহে কি আচ্ছা সেতিকি বেড়ে হেলা কন
1: কন হেলা
0: সিংহাস

0: অতি আনন্দরে যেতেবেলে উত্তমকু নেই রাজা কোলরে বসাই দেলে ধ্রুব মধ্যে ইচ্ছা কলা মু কিপরি বাপাঙ্ক কোলরে বসিবি। কোন কলা ধ্রুব?
1: কোন কলা?
0: সিংহাস

করি সেই সেই নারায়ণ কু পাইব ইয়ে কণ কলা ধ্রুব জননী শোবা অবস্থায় ঘর লুচি বাহারি গলা যাই নিবিড় জঙ্গল পথরে পৌঁছি গলা সেই জঙ্গল পথরে পৌঁছি নারায়ণ কু একাগ্রতার ডাকুছি।

উদ্বিগ্ন মনা হুঁতে মোর বীমা তা যে শুণুছি সে আসি মোতে বারণ করে কহিলে কহিলে রে বাবু তু তো পূর্ব জন্মরে তপস্যা করি না কিপর আউ রাজসিংহাসনরে বসিব। নারদ পচারিলে হরে বাবু তাহলে তু কোন করিবু? না মু তপস্যা করিবা পাই আসিছি। না রে কেতে যোগী মুনি ঋষি মানে মধ্য তপস্যা করি নারায়ণ কু পাই পারি না। তু সাত বর্ষর বালক, এই যে নিবিড় জঙ্গল শীত খরা বর্ষা কাকর ইয়াকু সহ্য করি তু কেবে হলে তপস্যা করি পারিবু না, গৃহ কু চলি যা। ধ্রুব কহুছি, বলা দেবর্ষি সদনে ন

0: ବରରେ ସାତ ବର୍ଷର ପିଲା ସେଜ ମଖମଲ ଉପରେ ଶୋଉଥିଲା, କିନ୍ତୁ ତାର ଆଜି ଭାଗ୍ୟ ଏପରି କିପରି ସେ ଶ୍ରୀହରିଙ୍କୁ ପାଇବ, ସେଇଥିପାଇଁ କେତେ କଷ୍ଟ କରି ଏ ଜଙ୍ଗଲ ପଥରେ ଶୁଖିଲା ପତ୍ର ଉପରେ ଶୋଇଛି। আচ্ছা ধ্রুব কিপরি তপস্যা করুছি? সূক্ষ্ম জপে ধ্রুব মজান্তে মজা,
1: স্বর্গে
0: জানিলে তা বিরোধা
1: রাজা,
0: সঙ্গে সঙ্গে ধ্রুব চকাসন পকাই চক্ষু বুঝি ধীর স্থির চিত্তরে যেত হৃদয় মধ্যে সেই নারায়ণ স্তুতি কলা।